0: শুনছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক সেতল তক আশা করছি অর্ঘ্যথাড়ির প্রত্যেকটি বাচন আপনার হৃদয় ছুঁই থাকবে এবং সকাল সকাল আপনার পরিসর ভক্তিময় হয়ে এবে তো সময় হয়ে গেল আসন্ত শুনবা শ্রীমদ ভাগবতর এপিসোড নম্বর 31
1: শ্রোতামানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 31 ভাগ প্রযোজনা সুহাস মহান্তি।

গুড মর্নিং জানিওয়ান সাইফিম ঘরের বর্তমান সময় আসে যাই 7:36 36 সেকেন্ড আপনার পাখানে মু পৌঁছুছি আজির কার্যক্রমর সূচনা যা আপনার মানে আমার কেন্দ্রর শুনিপারে ইয়েস আপনার মানে শুনিপারে আমার স্বাস্থ্য সকাল 7:10 এতে বিষয় রয়েছে অংশঘাত প্রাকৃতিক চিকিৎসা এবং এই বিষয়ে আলোচনা করবে ডক্টর মদন মোহন পাড়ি এবং শুভ সকাল আপনার শুনিপারে সকাল 7:25 মর্নিং মেলোডি শুনিপারে 8:30 এবং সকাল 9 শুনিপারে ট্যালেন্ট লাইভ চিটচ্যাট এতে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মতামত রাখিপারে রেনবো এসএমএস শুনিপারে সকাল 10 এবং পোস্ট বক্স নম্বর 111 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি 11:00।

গুড মর্নিং, আপনার মানে টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক ওয়ান দিল সে দিল তক সে দেব মিত্র আছে আপনার সহিত শো নেই কি শুভ সকাল তেবে আপনার প্রিয় সকালের কার্যক্রমে আপনার ঢের সারা স্বাগত। আজ সকাল সতরে সমস্ত খাস কিন্তু না আজ হচ্ছে মদার্স ডে। ইয়েস, মা মানক কন দিনটি এই বিষয়ে তো আমি নিহাতি আলোচনা করবা, কিন্তু এই সুন্দর সকালের আমি কথা হবা জীবন কেতে সরল হয়ে পারিব, কেতে সুন্দর হয়ে পারিব। হ্যাঁ, জীবনর সবুঠু বড় সত্য হচ্ছে কর্ম, আউ কর্ম হি ভগবান। আমি সমস্ত জাঁচু যে মানুষ জীবনের ধন সম্মান পরিচয় সবু কিছু সে পাইপরে, কিন্তু এ সবু মূলরে থাকে তার কর্ম। হ্যাঁ, গছটি কেবে নিজ পাই ফল দিয়ে নি, নদী কেবে নিজ পাই বহি যায় নি, ঠিক সেইপরে ভাল কর্ম কেবে বি ব্যর্থ যায় নি। যদি আপন ভাল কর্ম করুছন্তি বা কাহা পাই কেবে কিছু হেল্প করুছন্তি বা সহায়তার হাত বড়ুছন্তি, আপনার কর্মফল আপনার নিহাতি মিলিব। আর যদি কেবে আপন কাহাকু হইরাণ করুছন্তি বা কাহার ক্ষতি চিন্তা করুছন্তি, সে কর্মর ফল বি আপনার নিহাতি মিলিব। সেইথিপাই তো কথারে আছে, এহা তো পাপ সে হাত নিয়েনি। হ্যাঁ, আউ আমি বহুত সময় ভাবি থাও মো পরিশ্রমর ফল মতে কাহিকি মিলুনি, কিন্তু প্রকৃতি সবু কর্মর হিসাব রাখি থাকে। আজি নহলে কালি সৎকর্মর ফল নিশ্চয় মিলিব, বাস ফল উপরে আশা না রাখি কর্ম করে চালিবা দরকার। হ্যাঁ, ভগবানকু মন্দিরে খোঁজবা পূর্বর নিজ কর্মরে খোঁজন্তু, নিজ কামরে খোঁজন্তু। জনে শিক্ষকঙ্কর ভগবান তাঙ্ক শিক্ষাদানরে থাকে, আউ জনে চাষীঙ্কর ভগবান তাঙ্কর ক্ষেতরে থাকে, আউ জনে মাঙ্কর ভগবান তাঙ্ক সন্তানঙ্কর হসরে লুচিকি রহিথায়। মা মানে সেতবেলে খুশি থাকে যেতবে তাঙ্ক পিলাটি হসি দিয়ে, সতরে সেইটি হি মাতৃত্বর সার্থকতা উপলব্ধি হয়ে। কামকু যদি পূজা ভাবে করা যায় তবে জীবন আহরি সুন্দর হয়ে যায়। তবে আজ সকালের এই ছোটিয়ে চিন্তাধারা আম জীবনকু নিহাতি ভাবে পরিবর্তিত করে পারিব। ভাগ্য অপেক্ষা কর্ম উপরে ভরসা করন্তু, কারণ আসন্তকালীর ভাগ্য আজির কর্মরু হি তৈরি হয়ে থাকে। তবে আজির দিনটি আরম্ভ করন্তু গোটে সকারাৎমক চিন্তা সহিত, মন দিয়ে কাম করন্তু আউ মুহরে হস আনন্তু, দেখিবে জীবনরে আপনকু অনেক আশীর্বাদ মিলিব, অনেক সারা অজনা আশীর্বাদ কেতবেলে যে আপনার উপরে বিছাই হয়ে যাব আপনার নিজে জাঁপারে। এই কথা সহ আগুন বড় শুণুত এবং টিউন করি রাখি থাকুন 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দেল সে দেল তাক। স্টে টিউন।

0: ঝাড়ি নৌটিবে হাত দেব
1: সুন্দর গীতটি গাইলে বহুত বহুত ধন্যবাদ আজ কন কহবে মাঙ্ক পাই
2: নিশ্চিন্ত আজ হচ্ছে মদার্স ডে মদার্স ডে সব বিশেষ মোর সব মা মানুষ এটি মা হচ্ছেন সবঠারে মানে মহান কিন্তু না ভগবান ঠারু সি বি মহান কিন্তু না ভগবান তো আমি দেখা দেউ না কিন্তু মা হচ্ছেন চলতি দেবতা আমি তাকে সবুদিন প্রতিদিন আমি দেখুছু আর তা ভালো ভালো কথা কে উচিত তাহলে খারাপ মানে কেবে খারাপ মানে গাড়ি যেতে যেতে কষ্ট হচ্ছু যেতে বাধা বিঘ্ন হোক আমি তাকে যেতে মা আমাকে কটু কথা কুহতু পছে আমি তাকে অবধ মানে খারাপ কথা তাহলে করাইবা না সবুলে তাকে রেসপেক্ট দেওয়া তাকে ভালো কথা কৌথা তাঁর সব কাম আমি যদি করি তাঁর সব ভালো আগ করা দরকার আন্ডে যদি আমি করিয়া তাহলে আমি নিশ্চিন্ত আমার তাঁর চির আদরণীয় হয়েপারা আর তুলনা অসম্ভব
1: বহুত বহুত ধন্যবাদ এত সারা কথা পুরা নন স্টপ ওয়ে আপনি কই চালে অনেক কথা লা মাঙ্ক সতরে সবুলে সম্মান দেওয়া দরকার তাঁর হতাদার করা দরকার নু কথা নুহ বহুত বহুত ধন্যবাদ কল করার নমস্কার আপনার বি কল করে পারে আমার নম্বর 0671230315 এবং শেয়ার করে পারে আপনার মুহর পদটি আপনার মাঙ্ক আজর দিনের চলুন দেখবা আমার নেক্সট কলর কি অনেক সি কন কুচি হ্যালো
3: ভৌণী নমস্কার জয় জগন্নাথ
1: নমস্কার জয় জগন্নাথ কি কোচন্তি কোটি কোচন্তি
3: মু কোথলি রাজেশ নায়ক ফ্রম চর্তিক বাজার জগতসিংহপুর
1: আচ্ছা আজি কোন কইবে মাঙ্ক পাই পদটি
3: সুন্দর টপিক আনছেন্তি সেতি পাই দিলছে ধন্যবাদ দেবি আর এই টপিক উপরে কইবি মা শব্দর তো অর্থটা তো করি হবনি কারণ মা অনন্ত মা তো বিভিন্ন অর্থ আছে আমার যেমনি আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরি আছে তেমন জননী আমার যে জন্ম করেছে দশ মাসে দশ দিন গর্ভ ধরি এতে কষ্ট করি এবং আমার জন্ম মাটি আহলে আমার যেমনি আমি যেহেতু সনাতন ধরবি আমার মা রহলে মানে বিভিন্ন প্রকার দেবাদেবী রহলে তেমন তাঁকর তো কিছু কল্পনা হি না তেমন আমার গোটে কথার আছে মা নাই যাহার সাহ নাই তাহার তেমন মা কু হতাধর করছেন বহুত লোক বাপা মা কু হইরাণ করছেন মারপিট করছেন মানে খাইয়াকু দুই ওড়ি দুই মুঠা দৌ না বৃদ্ধাশ্রম জরাশ্রম ছাড়ুচ্ছেন এইটা কেবে ঠিক নুহ যে এত কষ্ট করে আমাকে পাড়ি পোষি বড় করেছি সে অত্যাচার করা উচিত নুহ বর্তমানে যুগের শাশু শ্বশুর বাপা মা সদৃশ হয়ে গেলে কিন্তু জন্ম কলা বাপা মা অত্যাচার করি এই টাইপর করছেন আউটে অছি আমার গোটে ভৌণী বাপা নাই যাহার বাপা লা পুয়া সবার হারেনি তেমন বাপা মা কেবে অত্যাচার করতুনি সমস্ত বাপা মা সেবা করতু নিশ্চিন্ত ঈশ্বর কৃপা নিশ্চিন্ত লাভ হব
1: আপনার ভালো যদি সমস্ত বুঝিযে তাহলে দুনিয়ার জরাশ্রম রহবনি বৃদ্ধাশ্রম রহবনি তো আপনার যে সুন্দর কথাটি কহিলেন মু আশা করছি আপনার কথা সমস্ত পাখে
3: পূর্ণিমা জন মাতা লে এবং তাঁর না গোটে বৃদ্ধাশ্রম জরাশ্রম হয়েছে এবে বি 20 জন লোক আসিকি অনেক বাহার সব আমার এটি জগৎসিংহপুর নিকটস্থ চর্তিকা বজার চান্দ্রপাটিয়া হয়েছে তেমন যে অত্যাচার হচ্ছেন সে আমার সহ যোগাযোগ করতে আমি নেই বৃদ্ধাশ্রম
1: বহুত বহুত ধন্যবাদ কল করার এবং এত সুন্দর কথা কথা রহুচি নমস্কার
3: জয় জগন্নাথ
1: সতরে মা না যাহার সাহা না তাহার কিন্তু যে পাখে বাপা সেমানে তাঙ্কো বিলকুল বি হতাদার করিবা কথা নহ তাঙ্কর প্রতিটি কথা শুনিবা দরকার যে ফোন কললে এবে বি মাঙ্কর কল আসুচি সতরে সেমানে বহুত ভাগ্যবান সেমানঙ্ক উপরে কাহার ছত্রছায়া আছে কাহার আশীর্বাদ আছে কাহার ভালো পাইবা আছে কি অনবরত প্রার্থনার আপনার পাই ভগবানক পাখরে অনেক প্রার্থনা করছেন তেন আমি সমস্ত লকি যে মাঙ্ক ছত্রছায়ার আছন্তে তেন আজ মদার্স ডে রে প্রতিটি মাঙ্ক এফএম রেইনবো পরিবার তরফর চির নমস্য সব মা মানঙ্কু মোর

ফ্রেন্ডস জীবনের অনেক সম্পর্ক আসে আও চালি যায়, কিন্তু মার ভালো পাইবা সবুবেলে অতুট রহে। মা আমাকে কেবল জন্ম দেই না থান্তি, সে আমাকে ভালো মানুষ হওয়াকে শিখান্তি। তাঙ্কর আশীর্বাদ হি আম জীবনর সবুঠারু বড় শক্তি। সেথিপাই তো মার মমতাকু কেবে হলে অবহেলা করন্তু নাহিঁ, কারণ এহা জীবনর সবুঠারু মূল্যবান উপহার। তো ফ্রেন্ডস এইটি শেষ করছু আজির কিছু কথা কিছু গীত প্রোগ্রাম। স্টে টিউনড 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিলছে দিল তাক।

वेलकम बैक ट्यून कुछ जिन म्यूजिकल यो 100.4 आकाशवाणी एफएम रेनबो कडक दिल से दिल तक रेडियो हम सबर सागर छ आपन सहित सो चलची मधेसा फ्रेंड्स दुनिया रे अनेक देश अछि किंतु भारत रो परिचय किछि अलगा काई किना एठरे केवल लोक नहि एठरे भाषे संस्कार एठरे केवल परंपरा नहि एठरे भाषे भावना ভারতীয় সংস্কৃতি আমাকে শিখায় মানুষ হওয়া পূর্বর ভাল মানুষ হওয়া নিহতি দরকার ঘরক অতিথি আসলে হসিকি আমি স্বাগত করু বড় মান পাদ ছুঁয়ে আশীর্বাদ নেউ দুঃখে থাকা লোক পাখে ছিড়া হো এইসব হচ্ছে আম সংস্কৃতির সত্য সৌন্দর্য ফ্রেন্ডস আম ভারতের প্রত্যেক কিছু কিলোমিটর পরে ভাষা বদলি যায় সত্য খাদ্য বি বদলি যায় পোশাক বি বদলি যায় কিন্তু যা কেবে বদলেনি সেইটা হচ্ছে ভারতীয় মানকর ভাবনা আমি সমস্তে ভারতীয়

আচ্ছা, এই উইক্র উইকেন্ড তো সরিবা সরিবা উপরে, মানে আউ কিছি ঘন্টা পরে সানডে বি সরিযিব। তেবে মু ভাবুছি যে কিছি টাস্ক আপন মানে নিজে নিজকু দিয়ন্তু। যেতিকি সময় বাকি রহিলা, মানে কিছি নুয়া ফুড ট্রাই করি পারিবে, ড্যান্স র রিলস বনাই পারিবে, কুকিং, সিঙ্গিং, লং ড্রাইভ, নহেলে নিজর যাহা ফিয়ার রহিছি তাকু বি ফেস করি পারিবে। যেতিকি সময় বাকি রহিছি আজি উইকেন্ড র। কাহিঁকি না, লাইফ বিগিন্স আউটসাইড কমফর্ট জোন, মানে যেতবেলে আমি নিজের কমফর্ট জোন রু বাহারকু বাহারিবা সেতবেলে হি আমার প্রকৃত জীবন আরম্ভ হুয়ে। আউ উইকেন্ড র যাহা মেমোরিজ থাই সেটা বেস্ট থেরাপি ভাবরে কাম করে নেক্সট উইক রে পুরা এনার্জেটিক হেইগে কাম করিবা পাই। মানে আজির উইকেন্ড রে, মানে এই উইকেন্ড রে স্যাটারডে সানডে রে আপনা যাহা বি করিছন্তি, যাহা বি এনজয়মেন্টস করিছন্তি, যাহা বি মেমরি ক্রিয়েট করিছন্তি, সেই সবুকু নেই নুয়া গোটে সপ্তাহ আরম্ভ করিবে, নুয়া গোটে উইক আরম্ভ করিবে, তাকি সেই উইকটা সরলা পরে নেক্সট যে উইকেন্ড আসুচি সেই উইকেন্ড একদম দমদার রে কটু। তেবে উইকেন্ড তো সরি সরি যাচ্ছি, বাকি নেক্সট মর্নিং মানে আসন্তকালি সকাল পাই একদম আপনার তাজা ফিল করন্তু, আউ নুয়া নুয়া কিছি ট্রাই করন্তু, নুয়া কিছি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স করন্তু বলি মু তো নিহাতি ভাবরে চাইবি। তেবে পৌঁছুছি আউ কিছি বিউটিফুল মিউজিক্যাল ট্রাক আপনার পাই, ওনলি অন 100.4 আকাশবাণী এফএম, রিন বুকাটাক দিল সি দিল তাক।

0: হলাহু মূল তার কিয়ে বাসুজীব মা পরি মা পরি কিয়ে হেব। জয় জগন্নাথ নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ নমস্কার। কি কোচন্তি কোটু কোচন্তি?
0: মু রেডিও লভার তথা জনে আন্তর্জাতীয় রেডিও শ্রোতা নারায়ণ প্রধান বি বরমপুর বুগুড়া জেলা গঞ্জাম।
1: কার্যক্রম কো বহুত বহুত স্বাগত।
0: ধন্যবাদ।
1: কোন কহিবে আজির টপিক বিষয়ে এত সুন্দর গীত গাইলে মাঙ্ক পাই তবে কোন কহিবে কোন?

0: শুনবা ভুলবেনি ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজি ঠিক সন্ধ্যা সাতটায়
1: মেরে প্যারে দেশবাসীও আপনি এক বাত অবজর্ভ করি হোগি আমার মন কি বাতো নে স্বচ্ছতা অভিযান কো সময় সময় পর গতি দি হ্যাঁ ইসি তরহ সে স্বচ্ছতা কে লিয়ে কিয়ে যা রহে প্রয়াসো নে ভি মন কি বাত কো হমেশা হি প্রেরণা দি হ্যায় এসা নহি হ্যায় কি হমনে স্বচ্ছতা মে আদর্শ স্থিতি হাসিল কর লি হ্যায় লেকিন জিস প্রকার সে ওডিএফ সে লেকর সার্বজনিক স্থলো তক স্বচ্ছতা অভিযান মে সফলতা মিলি হ্যায় ও 130 করোড় দেশবাসীও কে সংকল্প কি তাকত হ্যায় লেকিন হম ইতনে পর রুকনে ওয়ালে নহি হ্যায় ইয়ে আন্দোলন আব স্বচ্ছতা সে সুন্দরতা কি ওর বড় চলা হ্যায় অভি কুছ দিন পহলে হি মে মিডিয়া মে শ্রীমান যোগেশ সৈনি আর উনকি টিম কি কাহানি দেখ রহা থা যোগেশ সৈনি ইঞ্জিনিয়র হ্যায় আর আমেরিকা মে আপনি নৌকরি ছোড় কর মা ভারতী কি সেবা কে লিয়ে বাপিস আয়ে হ্যায় উনহোনে কুছ সময় পহলে দিল্লি কো স্বচ্ছ হি নহি বল্কি সুন্দর বানানে কা বিড়া উঠায়া উনহোনে আপনি টিম কে সাথ লোধি গার্ডেন কে কুড়েদানো সে শুরুয়াত কি স্ট্রিট আর্ট কে মাধ্যম সে দিল্লি কে কই ইলাকো কো খুবসুরত পেন্টিং সে সাজানে সমারনে কা কাম কিয়া ওভারব্রিজ আর স্কুল কি দিওয়ারো সে লেকর জুগি ঝোপড়িও তক উনহোনে আপনে হুনর কো উকেরনা শুরু কিয়া তো লোকো কা সাথ ভি মিলতা চলা গয়া আর এক প্রকার সে ইয়ে সিলসিলা চল পড়া রঙ আর রেখাও মে কই আওয়াজ ভালে ই না হতি হো লেকিন ইনসে বনি তসবিরো সে জো ইন্দ্রধনুষ বনতে হ্যায় উনকা সন্দেশ হাজারো শব্দো সে ভি কহিং জ্যাদা প্রভাবকারী সিদ্ধ হোতা হ্যায় আর স্বচ্ছতা অভিযান কি খুবসুরতি মে ভি ইয়ে বাত হম অনুভব করতে হ্যায়।

0: শ্রোতা বন্ধু, সময় সাথে আম এই জীবন যদি বা ছিড়া হয়েছি কেবে খরারে কেবে ছাইরে, তথাপি বেড়ে বেড়ে এ মন ভিড় ভিতর বাহি যাই নিরোলার নিজ মনকু পচারিছি কেতে থর, এ দুনিয়া কু আসি মু এটি করুছি কণ, মতে কি ভালো পাও কি ন পাও, মতে কি ভাবু কি ন ভাবু, অবা মতে কি প্রশংসা করু কি ন করু, এটি কিন্তু প্রতিটি মন মো মন ভাই খোলি ন কহিলে মধ্য সে দুনিয়ার সবুবেলে চাহে নিজের গোটে স্বতন্ত্র পরিচয়, যে পরিচয়ের কেবল তার মঙ্গল ন হেউ, এ দুনিয়া যাকর মানুষ মানকর মঙ্গলরে আসো। আজ এমিতি এক মনর স্বপ্নকু আশা ভরসা এবং বিশ্বাসকু সত করিবাকু হলে দরকার রহিছে নিজের অধ্যবসায়, নিজ ভিতরর সেতিকে নিষ্ঠা এবং সাধনা। সেমিতি সাধনা পথর যাত্রীটিয়ে ভারত মশলার প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ পণ্ডা মহোদয়। বয়সর অপরাহ্নরে পৌঁছি মধ্য সে নিজ ভিতর আজ বি হজাই দেই নাহান্তি নিজ ভিতরর যুবসুলভ গুণ সবুকু, নিজে বঞ্চিবা অন্যকু বঞ্চি শিখাইবার ভাবনা ভিতরে যেমিতি কথাটে সামনাকু আসিলে মধ্য সে সবুবেলে কুহন্তি নো প্রবলেম। বোধহুয়ে সেইথিপাইঁ সবু কথাকু সামনা করে শিখিথিবা মানুষটি আজ কেবল নিজ দেশরে নুহে এই সারা ভারতরে তথা বিশ্ব দরবারে নিজের এই ভারত মশলাকু পৌঁছাইবা সহিত সে আজ শিল্প ক্ষেত্রে আনিপারিছন্তি এক বৈপ্লবিক পরিবর্তন এবং দুনিয়া আখিরে সে জনে নূয়া উদাহরণ। সে আর কেই নুহন্তি আম ভারত মশলার প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ পণ্ডা মহোদয়।
1: দেখুন, মু ম্যাট্রিক পাস করি পারিনি, কারণ মু চাইলি মো পিলানো গুটি আগুকু নেবি, পিলানে গ্রাজুয়েশন পর্যন্ত নেই পারিলি, তারকু আগুকু পারিলি মো পাখে সম্বল অভাব, তেণু এ হলদি ফেসা মেসিন আনিবি, ফেসি দেবি হাতে, নেই বিকি দেবি, দুই টঙ্কা মেলা কুইন্টাল কেড়ে 200, পাঁচ কুইন্টাল আমি 1000 টঙ্কা ইনকমর সোর্স বাহার করলু, নিজে ফেসু দেলি, নিজে কিলিকিয়া সাদা দরে প্যাকিং করে নেই যাচ্ছে, গোটে আগ হেমস্ত দস্তারে গুণ্ড করি তাকে পিস পিস করি অটা চকি গোটে ছোটিয়াটা কিনি যেটা কি 5 HP মোটরে তাকে পালিশ করে লোকঙ্কু দৌছে, তেমু কষ্টমর চাইলে আমি সেবা করিবার সুযোগ পাইলু, গাঁ গহলির আগে বিজনেস আরম্ভ করলু, কেন মাল বিক্রি করলু, মাল কিনবু বুলি বুলি বুলি বুলি গোটে গাড়ি মাল নেই সাইকেল লোনা লোনার অটো অটোর গোটে গাড়ি নেই বুলি, আউ যৌ মোর আভিমুখ্য জগন্নাথ সেবার পৌঁছিবি সে সুযোগ বি জগন্নাথ দিয়েছে।

আমি জাঁচে শুণিছে চড়েইটি গোটি মানুষ পাখর বার্তা নিয়ে আগোটি মানুষ পাখে পঞ্চাই দিয়ে আপনার শুনেছেন না হু পক্ষী কথা কহা আমি সমস্ত শুনেছে জাঁচে সে পারা হো কি শুয়া সারি হতু পারাটি বার্তা নিয়ে পঞ্চাই দিয়ে এবং কেউ দূর দিগন্ত আকাশর উড়ি উড়ি আসে মানুষ পাখে বসি পড়ে কণ টিকি আহার খাই পুঁ উড়ি যায় ডেণা বাড়ে বাড়ে আনন্দরে আকাশর বুকু চিরি আকাশর অথল সাগর কুহন্তু এবং আকাশর বুকু চিরি পক্ষীটি উড়ি যায় আনন্দরে ডেণা বাড়ে বাড়ে সে পক্ষী যেতবে কোণসি না কোণসি জায়গার বন্দী হয়ে রহে সে কোণ সতরে তা মন কথা আউ কাহকু কহিপারে সে কোণ সতরে খুশিরে থাকে সে কোণ সতরে তা মন ইচ্ছারে উড়িপারে তেণু পক্ষী আছে মন আনন্দরে আকাশে উড়িযা বেড়ে সে গীত গায়ে কথা কহে এবং মানুষের বার্তাকে মধ্য আউ গোটিয়ে মানুষ পাখে পৌঁছাই দিয়ে থাকে।

তু কবু কাম করবি সিনেমা দেখেই নেবি ঘরে তু বসবু রোষেই না করি হোটেলে খুয়াইবি যা তু কবু কাম করবি সিনেমা দেখেই নেবি ঘরে তু বসবু রোষেই না করি হোটেল।

0: 0818 103 153. এবার দেখিবা আউ জনে কলার আমার সহ যোড়ি হওয়া চাহুছেন। হ্যালো আকাশবাণী এফএম রেনবো কটক। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আকাশবাণী এফএম রেনবো কটক। হ্যালো
1: নমস্কার আজ্ঞা ম্যাডাম।
0: ম্যাট্রিক পরীক্ষা পাই কেতে প্রস্তুতি হবা পাই পড়ুথিলা নিজ নিজ ক্ষেত্রে আপনারা যেতিকি বি প্রস্তুতি হইথিবে যেতিকি বি কষ্ট করিথিবে সেই অনুসারে রেজল্ট পাইথিবে কিন্তু বেলে বেলে দেখা দিয়ে কষ্ট করিবা অনুপাতরে রেজল্ট মেলেনি সেই সময় টিকে মন উণা হুয়ে মন দুঃখ হুয়ে পরিবার টিকে মধ্যে মন দুঃখ হুয়ে কিন্তু আমি ডরি না যাই হারি না যাই আউথরে চেষ্টা করিবা আউরি বহুত পরিশ্রম করিবা কারণ পরিশ্রম হি সফলতার চাবিকাঠি আমি যেতে পরিশ্রম করিবা যেতে আমি বিদ্যা অধ্যয়ন করিবা পাইঁ চেষ্টা করিবা আমি নিশ্চয় আম কর্মক্ষেত্রে সকসেস হবা এবং প্রতিটি পরীক্ষার আমি উত্তীর্ণ হয়ে পারিবা। তবে আপনার সময়ের নিজের ম্যাট্রিক পরীক্ষা রেজল্ট বাহারিবা সময়ের কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করা যদি চাহুন তাহলে ডায়াল করুন আমার নম্বর 0671230-3153। হ্যালো আকাশবাণী এফএম রেনবো কটক।
2: হ্যালো
0: হ্যালো কে কহছেন?
2: ভেরি
0: গুড মর্নিং। আপনার স্বাগত জনাওছি কোন কহবে ম্যাট্রিক পরীক্ষা রেজাল্ট সময় রে?
2: ম্যাডাম মোর ম্যাট্রিক থিলা 1998 মসে।
0: আচ্ছা
2: 98 মসে ম্যাট্রিক থিলা পরীক্ষা দিছিলি সেতলে আমরো আমো নিজ স্কুলের পরীক্ষা হন থিলা। হুম
0: হুম সেন্টার পড়ুতিলা। হ্যাঁ হ্যাঁ
2: সেতবে কপি এনে করি কাহি না মো আলফাবেটিক্যাল ওয়ার্ডে নম্বরিং হয়ে রোল নম্বর থাকে মো নাটা আলোক আলোক মানে ইয়ে স্টার্ট সবু পরীক্ষার মানে থাকে নিরীক্ষক আমি সামনে হি বসে কপি করার চান্স নাই। তারপরে আমার কোন রেজল্ট বাহার পরে এবং অনলাইন থাকা সিস্টম সেতবে বহি আসুছিল মানে বোর্ড অফিস রু বহি আসুছিল আসিকি আমার
0: রোল নম্বর
2: যে আনুছিল যদি পাস করেছিল 100 টাকা নেবে ফেল হইলে 50 টাকা নেবে।
0: আচ্ছা
2: এই তার উপর ম্যাট্রিক পরে মু প্লাস টু গলি প্লাস টু গলি প্লাস টু পরে আইটিআই গলি আইটিআই পরে পুনে আসি গ্রাজুয়েশন কমপ্লিট করলি।
0: আচ্ছা
2: বাপা মনা করে তো থাড়ি জ্বরে শ্বাস অছি মহামান পরিশ্রম কাম করে পারি এমনি যাই পারি প্রাইভেট জব কলি শান্তি মিললা না এবার ঘরে রয়ে চাষবাস করুছি আর কম করি।
0: আচ্ছা কিন্তু আপনি
2: যেতে চাষ হচ্ছে ভালো হচ্ছে 27 ঘন্টা ধান বাহুছি।
0: বাবা বহুত বঢ়িয়া। তবে আপনি এতে পাঠ পড়ি ডিফেন্স লাইন নে যাওয়া পাই চাহুতলে কিন্তু ভাগ্যর মোড় আউ গুরুজন মানে যাহা উপদেশ দিয়ন্তি আপনি তাকু পালন করিছন্তি এবে চাষবাস করিকে মধ্যে আপনি বেশ লাভবান হউছন্তি ভালরে অছন্তি ঘরে রুচান শান্তি অনেক ভালো
2: আমার
0: সহ এত সুন্দর স্মৃতি বাটিলে আপনার বহুত বহু ধন্যবাদ। ধন্যবাদ। প্রকৃতরে যেতে কষ্ট করে পাঠ পড়লে যদি ভাগ্যরে অন্য দিগরে যাবার থাকব বা কোনসি লাইনরে আমাকে কনসেনট্রেট করিবার থাকব প্রফেশন করিবার থাকব তাকে বা কি অন্যথা করবে এমনি অনেক উদাহরণ আপন মানে দেখিথিবে জানিথিবে অনুমান করিথিবে অনুভব মধ্যে করিথিবে। তবে কোন রহিছে সেই সময়ে আপনার স্মৃতি আমার সহ বখাণিবাকু চাহুথিলে ডায়াল করুন 0671230-3